0: বুলবুল বুলবুল বুলবুল বুলবুল বুলবুল বুল
1: এটা ইরানি চরা।
0: বুলবুল কমিউনিকেশন কো রাত্রি প্রস্তুতি। গজল কো কার্যক্রম বুলবুল বুলবুল বুলবুল বুলবুল বুলবুল বুলবুল বুলবুল
2: শারীরিক অপাঙ্গতা ভাইকা বালবালিকাকো পরীক্ষণ উপচার পুনঃস্থাপনা
3: বিগত 41 বর্ষদেখি বিকলাঙ্গ মিত্র সমূহ অপাঙ্গ বাল অস্পতাল তথা পুনঃস্থাপনা।